0: YCRadio.org, the voice of today's generation. And I'm today's generation. And I'm rocking with Mr. B, FocusTheTruth.com. Cop that Triller Season Volume 1, classic hip-hop.
1: Yeah. The traditional light bulb, a groundbreaking invention in 1879. It's time we switch to longer-lasting Energy Star light bulbs. They're more efficient than the old bulbs, like a text message is more efficient than a carrier pigeon. And they cut down on our energy costs. Because in our own groundbreaking age, we deserve a light bulb that saves us some cash. Saving energy saves you money. Learn more at energysavers.gov. Brought to you by the U.S. Department of Energy and the Ad Council.
2: Hello, my name is Kamel Ellis, and I host a show with my co-host, Ms. Lisa Ray, Radio 1 World Fest Global at YC Radio Studios, located at York College, the City University of New York in Jamaica, Queens. Radio 1 World Fest Global airs every second and fourth Thursday at 6 p.m. Eastern Standard Time. You can listen to us on the TuneIn app or TuneIn.com and search YC Radio. You can call us even on our hotline at 718-262-5294 as we discuss topics that affect us locally and globally. Don't forget, Radio 1 World Fest Global airs every second and fourth Thursday at 6 p.m. Eastern Standard Time. Check us out on the TuneIn app or TuneIn.com where you search YC Radio. Call us on our hotline, 718-262-5294, as we discuss issues that affect us globally and locally. Have a good day. See you soon.
3: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা AC ভবনের 94-B